0: কোয়া বাবাজি দোকান।
1: হ্যালো,
0: বুঝিও
1: হ্যালো দাদা, আমার নাম জেরো,
0: দোকান আছে ওই ওই
1: বকুরে দি
0: ও মি বাইক বাবু।